सैया दिल में आना रे, आके फिर न जाना रे, हो आके फिर न जाना रे. छम छमा छम छम, gezongen door Shamshad Begum, kwam deze uit de film Bahar. En Raat Alambia is het volgende liedje, gezongen door Tanshik Bakhchi. Uit de film Shersha komt Kerat Alambia re.